0: দেখাযায়। ফলত এগুড়িক ম্যালেরিয়া, টাইফয়েড, ঝাড়াবান্তি ও প্লেগ প্রভৃতি মারাত্মক রোগর উৎপত্তিস্থল পালটি সমগ্র বাতাবরণক অস্বাস্থ্যকর করে পকায়। বিবাহ, ব্রত, পূজা পার্বণ ও যজ্ঞাদি কার্যরে দিনরাতি ডাকবাজি যন্ত্রর ব্যবহার উৎকট শব্দ প্রদূষণর কারণ হুয়ে। এহা উচ্চ রক্তচাপ ও হৃদরোগী মানক ক্ষেত্রে যথেষ্ট ক্ষতিকারক অটে। দেশ ও রাজ্যর সর্বাধিক সংখ্যক লোক বসবাস করুথবা গ্রামাঞ্চলর এপরি উদ্বেগজনক পরিবেশ সমস্যাকু নিয়ন্ত্রণ করিবা একান্ত অপরিহার্য ও এথিপাই সমস্তক উদ্যম লোড়া।
1: ইয়ে থিলা কার্যক্রম আমা পরিবেশ, আকাশবাণী বলাঙ্গীর। এবে আসন্তু শুনিবা অতিবড়ি জগন্নাথ দাস বিরচিত শ্রীমদ ভাগবত ভাগ 446। প্রযোজনা সুহাস মহান্তি, সঙ্গীত পরিচালনা তারাকান্ত পণ্ডা, বর্ণনা বসন্ত মহান্তি।

0: শ্রোতা বন্ধুমানে কার্যক্রম শুনছেন আকাশবাণী কটক কেন্দ্রর কার্যক্রম প্রচারিত হয়েছে 308.6 মিটর তথা 972 কিলোহার্জ যোগে। সময় বর্তমান সকাল 7:15। শুনন্তু ওড়িয়ারে সংবাদ।
1: আকাশবাণী

0: এই কাহিনী এক গৃহিণী আর তার অন্তরাত্মার বিজুলি বিল সৌদা স্কুল ফিজ সব হয়ে গলা
1: বনি গলা বজেট
0: হ্যাঁ 5000 বঞ্চি গলা
1: তো নুয়া শাড়ি নেই যা
0: না গলা মাসরে হি তো নেই
1: আউ গোটিয়ে
0: না প্রথমে বজেট বনাও তাপরে ছোট ছোট সঞ্চয় কু ব্যাংকে সেভ কর আউ টঙ্কা কু বড়িবার দেখ
1: দেখাই হচ্ছে
0: এবে যাও ভাই।

গীতিকার সুদর্শন ফকির, সঙ্গীতা জয়দেব। গাইছন্তি শিল্পী ভূপিন্দর এবং অনুরাধা, চলচ্চিত্র দুরিয়া।

0: শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধু, স্বাগত করুছ আপন সমস্তঙ্কু আজ সন্ধ্যার যুববাণী কার্যক্রমকু। কার্যক্রমর উপস্থাপনারে মু সুলভা
1: ও মু জ্যোতিস্মিতা। শ্রোতা বন্ধু, পরবর্তিত জীবনশৈলী মধ্যে মানসিক স্বাস্থ্য এক বড় আহ্বান, কারণ বর্তমান সময়ের চাপ, চিন্তা এবং উদাসীনতা গম্ভীর সমস্যা ভাবে উভা হয়েছি। তথাপি লোকমানে মানসিক রোগকু গুরুতর রূপে নিয়ন্তি নাহি। বিশেষ করে এই সমস্যাকু অন্যমানঙ্ক সম্মুখরে প্রকাশ করিবা সময়রে লজ্জাকর মনে করন্তি, ফলরে মানসিক রোগ ধীরে ধীরে গম্ভীর হয়ে যায়, আউ জীবনকু বিপদরে পকায়। মানসিক স্বাস্থ্য হেউছি মানসিক সুস্থতার স্তর, কিংবা মানসিক রোগর অনুপস্থিতিকু সূচাই থাকে। এহা হেউছি জনঙ্কর অবস্থা।

0: শ্রোতা বন্ধু, রক্তদান মহাপুণ্য। পুণি রক্তদাতাঙ্কু আমি জীবনদাতা বলে কহু। এই রক্তদান পরি মহতদানকু এবের যুবপিঢ়ি আগে নেউছন্তি। কেহি বি রক্ত অভাবরু যেপরি আখি নবুজন্তি সেই সংকল্প নেউছন্তি। সরকারি ও বেসরকারি স্তরে রক্তদান শিবির আয়োজন করা যায়। স্বেচ্ছাকৃতভাবে রক্ত সংগ্রহ করা যাচ্ছি। লোকমানঙ্কু রক্তর আবশ্যকতা সম্পর্কে সচেতন করা যাচ্ছি। এই দিগরে যুববর্গ নেতৃত্ব নেউছন্তি। এই পরিপ্রেক্ষীরে আজ রয়েছে আলোচনা, রক্তদান মহতদান হেউ যুববর্গঙ্ক স্লোগান। এ সম্পর্কে আলোচনা করুছন্তি ডক্টর শুভেন্দু মেহের।
1: রক্তদান মহতদান হেউ আজির যুববর্গঙ্কু আহ্বান। কি সুন্দর, আহা কি আনন্দময় এই বিশাল সংসার, ধন্য মহাপ্রভু মহিমা তুম্ভর অটে অনন্ত অপার। সবুজ সুন্দর প্রাকৃতিক পরিবেশ, নই নাল নির্ঝরিণীর কুলুকুলু নাদ, এ সৃষ্টির আনন্দময় উপাদান। এতে সুন্দর উপাদান সবুকু খঞ্জি ভগবান সুন্দর সৃষ্টিটিয়ে তৈরি করিছন্তি। সেই মধুময় সৃষ্টির শ্রেষ্ঠ জীব ভাবরে মানুষকু সবুঠু অধিক সুন্দর ও বুদ্ধিমান করি গড়ি তোলিছন্তি। তেণু তো স্বভাব কবি গঙ্গাধর মেহের গাই উঠিছন্তি, বিশ্ব দেখ মধুময় রে জীবন, বিশ্ব দেখ মধুময়। প্রকৃতরে এই জগৎ হি ভগবানঙ্কর দান ও মানুষ হি ভগবানঙ্কর শ্রেষ্ঠ সৃষ্টি। বেলে বেলে মানুষের ব্যস্ত বহুল জীবনর ঘটনা দুর্ঘটনা বা রোগ হি তার জীবনর পথকু

0: দাদা জুহার হো।
1: জুহার বাবু, জুহার জুহার দাদা। আস আস বস,
0: বসলি দাদা।
1: মানে ঝালমইল ফিটিকি আইছ
0: দাদা? দিন বেলিয়া যেনতা লাগুছে, রাতে বি সেতা লাগুছে।
1: হ্যাঁ বাবু, সে ভিতরে জীবন ডঙ্গাকে আগে লম্বাবাকে পড়বা
0: দাদা। লম্বুছে তো।
1: আর গোটে কথা, নদী পানি নিয়ালে কেনে লম্পাব?
0: হ্যাঁ এটা ঠিক কহুছ।
1: হ্যাঁ নদী থিবি পানি আবাকে পড়বা নি?
0: ঠিক কহুছ দাদা।
1: দেখো বাবু, আমার যেতকি প্রাকৃতিক জিনিস অছে তার সুরক্ষা করবারটা আমার দায়িত্ব হয়। যেটা বি অছে তাকে সফা সুতর করে রখবারটা বি আমার কাম আয়। তারপরে আমি যাহা খাওছু পিউছু সবু সফা হবার কথা।
0: জি দাদা।
1: হ্যাঁ বাবু,
0: আমার হরকে গোটে গুড় সেন দৌছে যে।
1: হ্যাঁ
0: মানে কেচ কেচা লাগুছে হো।
1: হ্যাঁ বাবু, কানা হচ্ছে কি দেখো, গায়ে রখিছু পুষুছু বলিকি লোক কহুছন কেন, কিন্তু সেটাকে সফা রফা করবারটা বহুত লোকর দ্বারা নি হেবার।
0: দেখি দেখি হলে কেচ কেচা গুড়স পিব গা দাদা?
1: গুহাল তো পহেলা সফা রখবার কথা হো।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
1: হ্যাঁ
0: দাদা
1: বাবু,
0: দেখুথব জিনিসটে যদি একে নিরুচিবা তুমি খাইব কি পিব গে?
1: নাই হুয়ে সেথির লাগি আমি যেতবেলে গুড়স উৎপাদন করুছু কি আমি যেতবেলে ধান চাউল যাহা বি উৎপাদন কলা আমি তাকে যদি সফা রফা করে নাই বিকমা বজারে দাম নাই হুয়ে।
0: হ্যাঁ
1: বজারে দাম পাইবার লাগি হলে তাকে সফা রফা করবার দরকার, আর সাফ সুতর করিকি যদি করি পারমা বেলে যেকির সেতুর দুই পয়সা মিলছে।
0: বজারে বি দেখো দাদা, যে জিনিসটে সফা সুতর থিসি সেনকে লোক হবড়ে হেউথুসন।
1: হ্যাঁ
0: সেতির লাগি সফাটা বহুত বড় কথা,
1: নিহাতি দরকার। বাবু দেখো, সফা কথা কহলাকে পড়লা যেতবেলে পড়িছে কথাটা।
0: হ্যাঁ হ্যাঁ,
1: আমার বৈঠকিকে আসছিলে বহুত দিন আগরু আমার

0: দাদা
1: বাবু
0: গীত মানে রকিছি সহ
1: হ্যাঁ দেখ বাবু যাহা হচ্ছে আমার জীবন থি এটা প্রকৃতরে আমার পূর্বপুরুষার দে নাই
0: হ্যাঁ
1: আজ যেটা আমি পাউছু আগর লোক ঠানু পাউছু
0: হয়
1: আগর লোক আম গছ গুড়া তো যোগাই দিলে বলে কি রেহে আম খাউছ কি নি
0: চটনি বি খাউছ
1: হ্যাঁ
0: হ্যাঁ
1: যদি ইহাদে আমি নাই যোগামা
0: হ্যাঁ
1: বলে আমার তলর পিঢ়ি কানা পাইবে
0: আমার পু পুত্রা মানে কানা খাইবে নাতি সুতি কানা খাইবে
1: কহ
0: হ্যাঁ
1: সেথি লাগি আমার শ্রোতা ভাই বহন মানে
0: হ্যাঁ
1: যেতকি অছন চাষী ভাই বহন মানে
0: হ্যাঁ
1: সমস্তে নিজর সুবিধা দেখিগিরি ই খরা মাসু একা ব্যবস্থা করুন খালটে কুড়ুন খালকে

কথাচিত্র তু যে সেহি দ্বৈতকণ্ঠদান নিবেদিতা ও অভিজিৎ মিশ্র, গীতিকার বাপু গোস্বামী, সঙ্গীত বিকাশ দাস।